তিন সেনাকে জবান সবই সশস্ত্র পুলিশ বল এবং পুলিশ কর্মী কর্তব্য নিষ্ঠা কে লিয়ে মে উনকি বিশেষ সরাহনা করতি হুঁ। বিশ্ব পটল পর ভারত কা মান সম্মান বড়ানে বালে প্রবাসী ভারতীয় ও দূতাবাস মে কার্যরত দেশবাসী মে প্রশংসা করতি হুঁ। প্যারে দেশবাসী, স্বাধীনতা কে শতাব্দী বর্ষ 2047 তক বিকশিত ভারত কে নির্মাণ কে লিয়ে হাম আগে বড় রহে হ্যাঁ।